0: के झीनी झीनी चुनरिया, पहिर के गोरिया चले चले ला बजरिया। देवानंद गत्तू के पास में अभी आप सुन रहे थे
1: Dit is Ellie van Loenen met de hoofdpunten van het radionieuws op Radio SBS. In Rotterdam-Zuid zitten ruim 19.000 huishoudens al uren zonder stroom. Vanmorgen ontstond er brand in een hoogspanningsgebouw van netbeheerder Stedin.